শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। প্রিয় বন্ধু, এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য রয়েছে জাপান প্রবাসী। এতে শুনবেন টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তানিয়া হোসেনের একটি সাক্ষাৎকার, শুনবেন কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব। আজ প্রথমে রয়েছে জাপান প্রবাসী। শুনুন টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তানিয়া হোসেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি অনলাইনে গ্রহণ করেছেন আমাদের সহকর্মী শিপন দাস।
2: প্রিয় শ্রোতা, জাপান প্রবাসী পর্বে আমাদের সাথে আজ রয়েছেন ডক্টর তানিয়া হোসেন। ডক্টর তানিয়া হোসেন 2000 সালে জাপানে আসেন। প্রথম এক বছর তিনি নিবিড়ভাবে জাপানি ভাষা শেখেন। এরপর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 2012 সালে তিনি ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি নিয়মিত ক্লাস ও সেমিনার পরিচালনা করছেন। ডক্টর তানিয়া হোসেন, এনএসকিউএল জাপান বাংলা সার্ভিসের জাপান প্রবাসী আলাপনে আপনাকে স্বাগত জানাই। আপনি কেমন আছেন?
3: ধন্যবাদ, আমি ভালো আছি।

0: প্রথমেই আপনার শুরুর দিনগুলো সম্পর্কে জানতে চাই। 2000 সালের দিকে আপনি যখন জাপানে আসেন, আসার পেছনের কারণ কী ছিল, এবং সেই সময়ে একাকী এই দীর্ঘ পথ চলা এবং নিজেকে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতাটাই বা কেমন ছিল?
1: আমি যখন প্রথমে জাপানে আসি, সেই সময়কার জাপান কিন্তু এখনকার জাপান থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। আমাদের মতন বাঙালি মেয়েদের মানুষ রাস্তায় কম দেখতো, এখন তো আপনি অনেক দেখতে পারবেন, এবং বাবা মাও আসতে দিতে চাইতো না একা। যখন প্রথমে আমি আসলাম, তখন যখন আমি রাস্তা দিয়ে হাঁটতাম, তো যারা রাস্তায় কাজ করতেন, যখন স্কুলে যেতাম, আমাকে অনেকে জিজ্ঞেস করতেন, আপনি কোন কারিয়াসানের ওয়াইফ, মানে আপনার হাজবেন্ড কোন রেস্টুরেন্টে কাজ করে। এটাই ছিল। আর সাধারণত সবাই ডিপেন্ডেন্ট ভিসা আসতে, আমি যে একটা ছাত্রী হিসেবে বা স্কলারশিপ নিয়ে বিদেশে এসেছি, এটা তাদের কাছে খুব রেয়ার ছিল, যেহেতু সাইতামাতে ছিল, টোকিও ছিল না। যদিও আমার অর্থনৈতিক ভাবে খুব একটা প্রেশার ছিল না, ভিসার প্রেশার ছিল, কিন্তু যেহেতু আমি স্কলারশিপে নিয়ে এসেছি, তারপরেও আপনার জাপানি ভাষার প্রেশার একটা ছিল যেটা শিখতে হবে। আমার প্রতিবেশীরা প্রচন্ড সাপোর্ট করেছেন, যারা আশেপাশে সিনিয়র সিটিজেন ছিলেন, ওরা গাছ থেকে আমাকে ফল পেড়ে ডাকতেন, বা কখনো কখনো কফি শপে বসলে আমার সাথে কথা বলতেন, কেউ আবার ডিকশনারি নিয়ে বসতো। এখনকার মতন তো আসলে আইফোন ছিল না, সবাই ডিকশনারি নিয়ে আমার সাথে কথা বলতে যেত। তো এইভাবে মা আস্তে আস্তে ওনাদের সাথে ভাষা শিক্ষার মাধ্যমে, আর আমি মানুষ হিসেবে একটু ফ্রেন্ডলি, তো ওনাদের সাথে আমি মিশে গিয়েছি।
0: হ্যাঁ, মিশ্র অভিজ্ঞতা এবং ব্যাপক পরিবর্তন হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। আপনি বাংলাদেশে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। সাধারণত ইংরেজি সাহিত্যে শিক্ষার্থীদের লক্ষ্য থাকে ইংরেজি মাতৃভাষা এমন কোনো দেশ, কিন্তু সেই ধারা ভেঙে আপনি কেন উচ্চশিক্ষা বা ক্যারিয়ারের জন্য জাপানকেই বেছে নিলেন?
1: আসলে আমার ছেলেবেলা থেকে না জাপানের প্রতি একটা প্রচন্ড আগ্রহ ছিল। আমরা তো ছোটবেলায় ওশিন নামক একটা সিনেমা দেখাতো, মনে আছে টেলিভিশনে, ওই কিমোনো, সামুরাই, চংমাগে, এগুলা দেখতে না আমার মানে মনে হতো যে জাপানি ছেলেরা বানিয়ে হচ্ছে এরকম। তারপরে দেখলাম একটা স্কলারশিপ এসছে, রোটারি অ্যাম্বাসেডর স্কলারশিপ, ভাবলাম আমি তো কিমোনো পড়ার দেশে যাব। যদিও আমার মানে ভাষা ইংরেজি ভাষাটা হয়তো ভিন্ন, এটা একটা প্লাস পয়েন্ট যে জাপানের মতো একটা সমৃদ্ধ ভাষা আমি শিখতে পারবো। যেহেতু আমি ভাষাতত্ত্বে কাজ করি, আমার তো ভাষার প্রতি আগ্রহ আছে, যেটা আমি আমেরিকা গেলেও তো শিখতে পারতাম না। এছাড়া আমার স্কলারশিপ যেটা পেয়েছিলাম, রোটারি অ্যাম্বাসেডর স্কলারশিপ, ওটার কন্ডিশন ছিল 1 বছর ভাষা শিখতে হবে, ইংরেজি আর শেখার কিছু ছিল না। ভাবলাম জাপানি শিখি। তারপরে যখন আমি অ্যাপ্লাই করা শুরু করলাম, মানে অ্যাপ্লাই মানে আমি যার কাছে করতে চাইলাম ডক্টরেট, দেখলাম উনি জাপানি চলে আসছেন ICU তে, ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি, উনি ভিজিটিং প্রফেসর। উনি বললেন আমি 3 বছর থাকবো, তুমি এখানে এই ডক্টরেটের জন্য ট্রাই করো। দেন আমি পরীক্ষা দিলাম, পাশ করলাম, আমার আবার স্কলারশিপ রোটারিরই হয়ে গেল। তো সব মিলে ব্যাটামলে মিলে যাওয়াতে ভাবলাম জাপান থেকে যাই। সবচেয়ে বড় কথা কি, প্রথম বছরের যে ধাক্কাটা, কষ্টটা আমি কাটিয়ে উঠে এই সমাজে এমন ভাবে মাত্র সেটেল হওয়া শুরু করলাম, আবার পুনরায় সেই চ্যালেঞ্জটা আমি আবার নিব, ওই রকম সাহস আর করি নাই। ভাবলাম এর চেয়ে ভালো তো আর কোনো দেশ থাকবে না। আসলে একটা চমৎকার, অসাধারণ একটা দেশ একটা মেয়ের জন্য। তো ভাবলাম আই এম ভেরি হ্যাপি হিয়ার।
0: মনে হচ্ছে জাপানে এসে জাপানের প্রেমে পড়ে গেলেন এরকম।
1: কিছুটা তো তাই, মানে প্রচন্ড ভালোবাসায় কাজ করে, এটা তো অবশ্যই আছে।
0: একটু আপনার গবেষণা এবং আপনার কর্মজীবনের দিকে ফোকাস করি। ওয়াসা বিশ্ববিদ্যালয়ে এখন কি নিয়ে আপনার ব্যস্ততা কাটছে?
1: এখন আসলে আমি এই বছরটা একটু বেশি ব্যস্ত, এবছর আমাকে 21টা ক্লাস দেওয়া হয়েছে, এবং 21টা ভিন্ন ভিন্ন, মানে কোনোটা হয়তো মানে ভাষা বিজ্ঞান নিয়ে যদি আমি পড়াই এটা চাপটা, আর বাদ বাকি ধরেন আপনার কালচার, সংস্কৃতি, বিভিন্ন দেশের পপ কালচার, জাপানিজ পপুলার কালচার, তারপরে ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশের কম্পারেটিভ কালচার অ্যান্ড কন্টেম্পোরারি জাপানিজ কালচার, যেটা আবার পপ কালচার থেকে ডিফারেন্ট। তাছাড়া আমাকে সেমিনার করাতে হয়, ডক্টরাল সেমিনার করাতে হয়, আন্ডার গ্রেড সেমিনার করাতে হয়, MA সেমিনার করাতে হয়। এছাড়াও আমাকে অনেক কমিটি করতে হয়, রিক্রুটমেন্ট কমিটি আছে, অ্যাডমিশন কমিটি আছে, বেসিক কনসেপ্ট কমিটি আছে, প্লাস আমার এর সাথে আমি টোটাল 25টা প্রজেক্টের সাথে জড়িত বিভিন্ন দেশে, তার মধ্যে 12টা চলছে এখন। তো এগুলো নিয়ে আমি প্রচন্ড ব্যস্ত। আর আমার নিজস্ব যে প্রজেক্ট আমরা গত বছর এটা শুরু করেছি, এটা ওয়াসেদা ইনোভেশন, এটাকে বলে টেস্ট স্টাডি। এটা হচ্ছে আপনাকে কম্পিউটারের মাধ্যমে আমরা N1, N2, N3 এটা শিখিয়ে দেবো। আপনি 3 মাসের জন্য লগ ইন করবেন আমাদের প্ল্যাটফর্মে, আপনি একটা জিনিস পাস না করে নেক্সট যেতে পারবেন না। ওটা পাস করলে আপনি যখন N3 পরীক্ষাটা দেবেন, আপনি আলটিমেটলি N3 পাস, কারণ এখন অনেকে আসছে SSW ভিসা, TATP ভিসা, ওনাদের এটা লাগে। এখন ঘরে বসে মোবাইল ফোন থাকলে আপনি জাপানি ভাষা শিখতে পারবেন, মানে আমাদের এই প্ল্যাটফর্মে আমি কাজ করছি, আর দুটা বইয়ে কাজ করতেছে এখন। মোটামুটি আমার এগুলা নিয়েই একাডেমিক ওয়ার্ল্ডে চলে যায়।
0: কর্মজীবন সম্পর্কে শুনলাম, এবার আপনার ক্যাম্পাস জীবন সম্পর্কে যদি আমাদের কিছু বলুন, যেমন ওয়াসিতা বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশে যে এলাকায় আপনি বসবাস করেন, এখানকার কোনো বিশেষত্ব কি আপনাকে বিশেষভাবে আকর্ষণ করে?
1: ওয়াসাতে সবসময় আমাকে মুগ্ধ করে, এর প্রত্যেকটা জিনিসই এত সুন্দর। একটা ক্যাম্পাস, এটা প্রায় প্রায় আমাদের 150 বছর হতে যাবে, এত সুন্দর ভাবে মেনটেইনড। আমাদের বিশ্ববিদ্যালয়টাই মূলত একটা টুরিস্ট স্পট, আপনার এখানে মানুষ দেখতে আসে আমাদের ক্যাম্পাস। আমাদের যে কফি শপ গুলো, আপনি যে ক্যাফেতে যান, যে দ্য কনসেপ্টে যে বাগান বানানো হয়েছে, জাপানিজ তো আসলে যে মানে আর্কিটেকচারের যে একটা একটু ওপেননেস থাকে আপনি দেখবেন, সেটা আমাদের প্রত্যেকটা কফি শপের সামনে ছোট্ট একটা ছোট বাগান করা, একটু এমপটিনেস থাকে, সুন্দর একটা বসার জায়গা, যে বসার মতন সিট গুলো আপনি কোথাও দেখবেন না। আর আমাদের প্রত্যেকটা বিল্ডিং এত টেকনোলজিক্যালি লাইক ইমপ্রুভড, এবং প্রত্যেকটা জায়গায় এত হাইলি লাইক মডার্নাইজড। আপনি যদি আমাদের টয়লেট বা ওয়াশরুমে কখনো যান, আপনার মনে হবে যে আমি 5-স্টার হোটেলে এসেছি, এত সুন্দর করে রেনোভেট করা। আর ওয়াসেদার আশেপাশে রয়েছে রেস্টুরেন্ট, এত রিজনেবলি প্রাইস, যেহেতু স্টুডেন্টের পৃথিবীর সমস্ত রকমের খাবার পাওয়া যায়। আপনার সবচেয়ে যেটা কষ্ট হয় আমার, যে আমি কোথায় যাব, এইটা খাবো নাকি ওইটা, মানে এটা চুজ করাটাই কষ্ট, এছাড়া এখানে আর কোনো সমস্যা নাই। আর আপনি যদি প্রকৃতির কথা বলেন, আমাদের ক্যাম্পাসের বাইরেও এখানে আছে তোয়েমা পার্ক, এটা অনেক বড় একটা পার্ক। আর সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা, আমি যেটা সবাইকে বলি ওয়াসেদা আসলে দেখবে, এটা হচ্ছে আমাদের আমাদের মিউজিয়াম গুলো।
0: শুনেই লোভনীয় মনে হচ্ছে। জাপানি ছাত্রছাত্রী যারা আপনার ক্লাস করেন আর কি, আমরা তাদের সম্পর্কে জানতে চাচ্ছি যে তারা তাদের সাথে আপনার সম্পর্কটা কিরকম, একটু বলবেন?
1: অবশ্যই, আসলে ছাত্র ছাত্রী না সব দেশেই ভালো। আমি অনেক দেশে পড়িয়েছি, আমি বাংলাদেশে তো পড়িয়েছি, অস্ট্রেলিয়ায় পড়েছি, কাজাখস্তান পড়েছি, মিডল ইস্টে পড়িয়েছি, আমেরিকায় পড়িয়েছি, জাপানে পড়িয়েছি, বাট আমি যেখানেই পড়াই প্রত্যেকটা দেশের ছাত্র ছাত্রী কিন্তু ভালো, মানে এদের আমার কোনো কমপ্লেইনই নাই। বাট যদি আপনি স্পেসিফিক জাপানের কথা বলেন, এখানকার মানুষ যেহেতু বেসিক্যালি ভদ্রতা এখানকার কালচার, তারা খুবই লক্ষ্মী, এবং এখানে টাইম মেনটেন করা ছোটবেলা থেকে শেখানো হয়। আমার কখনো বলতে হয় না যে তোমাদের রিপোর্ট লেট করো, কেউ আপনাকে রিকোয়েস্ট করবে না আমাকে একটু এক্সচেঞ্জ করো, আনলেস দে আর সিক অর অ্যাক্সিডেন্ট সামওয়ান ডাইড। এছাড়া তারা কখনোই মানে বিরক্ত করে না। আর আমার সাথে যদি সম্পর্ক বলতে চান, আমি নিজের টিচার হিসেবে আমি ভাবি ওরা আমার সন্তান, মানুষ করতে হবে, তো সে কারণে আমি ওদের সাথে খুবই ঘনিষ্ঠ।
0: দারুণ বলেছেন। এবার একটু ভাষা শিক্ষার ব্যাপারে আপনাকে প্রশ্ন করি, যেহেতু নতুন একটি ভাষা ছিল আপনার জন্য, এই জাপানি ভাষা শিক্ষার সময় কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, এবং এখন যারা জাপানিজ ভাষা শিখতে চাচ্ছে সেক্ষেত্রে তাদের জন্য আপনার কোনো পরামর্শ যদি থাকে?
1: যারা এখন শিখতে চাচ্ছে তাদেরকে আগে বলি, কারণ আমারটা একটু পরে বলছে। এখন যারা শিখতে চায় তাদের জন্য আমি বলবো, এখন নতুন অনেক টুলস আছে, AI, আপনি যদি ChatGPT-কে বলেন, ও আপনাকে বলে দিবে এখানে তুমি এটা শিখে নাও। আগে কথা বলাটা শিখতে হবে, মানুষ যদি কথা বলাটা না শিখে নেয়, যেমন ESP, ইংলিশ ফর স্পেসিফিক পারপাস, JSP-ও আছে, জাপানিজ ফর স্পেসিফিক পারপাস, আমি দোকানে গেলে কিভাবে কথা বলবো, আমি শপিং সেন্টারে কিভাবে বলবো, আমার ডাক্তারকে আমি কিভাবে কথা বলবো, আমি রেস্টুরেন্টে কিভাবে কথা বলবো, এই কয়টা যদি আপনি আপাতত শিখে না, না একজন যখন আপনি দোকানে যাবেন, এটা কত টাকা দাম, এটার ভিতরে কি আছে, পর্ক আছে নাকি, এর বাইরে কিন্তু আপনার সাথে দোকানদারের কোনো কথা নাই। বা আপনি যদি ডাক্তারের কাছে যান, আপনার কিন্তু মোটামুটি কথাটা ফিক্স, আমার পায়ে ব্যথা, পেটে ব্যথা, প্রথমে এইটুকু যখন মানুষ কথা বলা শিখে যাবে, তার সমস্যা আস্তে আস্তে একটা কনফিডেন্স আসে, আত্মবিশ্বাস যে না আমি এটা পারবো। প্রথমে যদি এবার আকাশাতানা নিয়ে বসে যায়, তখন যে ভয় আসে, যেখানে এখন আমি আপনাকে বলতেছি যে আমি এত ভাষা শিখে এসেছি, ইংরেজি, বাংলা, হিন্দি সবই পড়তে পারি, ও আরবিক, তারপরে যখন আমি এসেছি, আমি তো মোটামুটি গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে এসেছি, আমার কাছে এটা তো যুদ্ধ ছিল। আমি প্রতি রাত্রে কান্না করতাম, আমি কেন জাপানি ভাষা শিখতে আসলাম, কি এখানে, মানে আমি আপনাকে বুঝাইতে পারবো না, এই IUA কাকিকুকে আমি 100 বার মনে করলাম, আমি 100 বারই ভুলে যেতাম, কাঞ্জি তো মনেই করতে পারতাম না, এইটা হাসি, ওইটা এইটা, সেন্স গুলো আলাদা, ছেলেদের ডায়লগ একটা, মেয়েদের ডায়লগ একটা, দেশ মাস এটা সেটা, তো এই জিনিসটা হয়েছে কি, ভয়টা বাড়িয়ে দিয়েছিল, যেটা কঠিন। তো সেই কারণে আমার সময়, যেহেতু প্রথম একদম ইন্টেন্সিভ 1 বছর ল্যাঙ্গুয়েজ করেছি, তারপর 7 বছর প্রতিদিন আমি 1 ঘন্টা করে ক্লাস করেছিলাম, এবং এরপরে আপনার হয়তো N1 সম্ভব, এছাড়া আসলে এটা খুব কঠিন আমাদের জন্য। তো আগে কথাটা শিখে নিজের প্রয়োজনীয় কাজটুক চালার, তারপর আস্তে আস্তে যার দরকার সে ভাষার অক্ষর গুলা জানবে, স্পেশালি কাঞ্জি, এটা আমার তো মনে হয় আমাদের যেসব কাঞ্জি পড়তে হয়, অনেক জাপানিজ মনে পারবে না, এত কঠিন। হ্যাঁ, এটা আমার কাছে এখনো কঠিন লাগে।
0: ধন্যবাদ আপনার ভাষা শিক্ষার অভিজ্ঞতা এবং ভাষা শিক্ষার যে ইনস্ট্রাকশন, যারা নতুন করে শিখছে তাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। এবার একটু ভিন্ন প্রসঙ্গ, আপনার শিকড় বা আপনার দেশের প্রসঙ্গে কথা বলি। বাংলাদেশের কোন অঞ্চলে আপনার বেড়ে ওঠা, নিজের পরিবার এবং প্রিয়জনদের উদ্দেশ্যে অনুগ্রহ করে যদি কিছু বলতে চান?
1: আসলে আমার জন্ম ঢাকায়, আমি বড় হয়েছে রামপুরাতে, আমার দাদার বাড়ি গোপালগঞ্জে। আমার ছোটবেলার মেমোরি বলতে সব ঢাকাতেই, মাঝে মাঝে হয়তো তখন গোপালগঞ্জে দেখতাম। তো পরিবার এবং বন্ধুদের উদ্দেশ্যে যদি আমি কিছু বলতেই চাই, আমরা বলবো নিয়ম মেনে চলে। পৃথিবীর সমস্ত 8 মিলিয়ন টুরিস্ট এসেছে গত 6 মাসে, যে সমস্ত দেশের মানুষের যে শ্রদ্ধা সম্মান, এটা যদি আমরা অর্জন করতে চাই, ওদের কাছ থেকে আমরা কিছু শিক্ষা নিব যে কিভাবে নিয়ম মেনে, কিভাবে সৎ ভাবে আমরা জীবনযাপন করতে পারি। এই জিনিসটা জাপানে প্রচন্ড রকম মানা হয়। তো আমার পরিবারদের বলতে চাই আমি খুব ভালো আছি, আপনারাও ভালো থাকেন, আপনারা আসেন, আমরা একসাথে এখানে ভালো থাকতে চাই।
0: ডক্টর তানিয়া হোসেন, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। জাপানে আপনার আগামী দিনগুলো আরো সুন্দর হোক, আরো সফল হোক এই প্রত্যাশা করছি। একই সাথে এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো।

0: জাপান প্রবাসীতে আজ শুনলেন টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তানিয়া হোসেনের সাক্ষাৎকার।
1: এবারে অন্য প্রসঙ্গ। গতকাল 15ই আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা আরম্ভ ভারতের। স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রত্যেক নাগরিকের জন্য রইল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন।
0: আর যাঁদের প্রাণের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা, তাঁদের কথা অবশ্যই স্মরণ করতে হবে। তাঁদের স্মৃতিতে জানাই আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। এবারে চিঠি ও ফেসবুক কমেন্ট। 19 এপ্রিল অল্প স্বল্প গল্পের আসরে প্রচার করা হয়েছিল জয়িতা চক্রবর্তীর সাক্ষাৎকার, যিনি নিজের দেশ ভারতে ফিরে যাওয়ার আগে জাপানে তার প্রবাস জীবনে অর্জিত অভিজ্ঞতা সম্পর্কে বলেছিলেন এবং শুনিয়েছিলেন একটি বাউল গান। সেই সাক্ষাৎকার ও গানের ভিডিও অন ডিম্যান্ড বা VOD প্রকাশ করা হয় 11ই মে। সাক্ষাৎকারটি ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন নূর আলম, মোহাম্মদ আবদুল্লাহ এবং বিহারের দীপক কুমার দাস। গানের VOD শুনে তপন বসাক লিখেছেন, জয়িতা চক্রবর্তীর কণ্ঠে লালন গীতি খুব ভালো লেগেছে।
1: জয়িতা চক্রবর্তীকে শুভেচ্ছা, দারুণ লাগলো তার গান, মন্তব্য করেছেন নূর আলম। গান শুনে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহও। 13ই মে প্রকাশিত এই গানের একটি শর্ট রিল দেখে ভালো লাগার কথা জানিয়েছেন শহীদুল ইসলাম। মতামতের জন্য বন্ধুদের সবাইকে ধন্যবাদ জানাই।
0: ওদিকে পাবনার আব্দুল কাফি চিঠিতে লিখেছেন যে নিয়মিত না হলেও মাঝে মাঝে তিনি রবিবারের অনুষ্ঠান শোনেন, অনুষ্ঠান ভালো লাগছে বলেও জানিয়েছেন তিনি, ধন্যবাদ। আচ্ছা, এবারে বন্ধুদের ভিডিও ক্লিপের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পালা। 27 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপের শিরোনাম হচ্ছে, পুরনো দুর্গ প্রাঙ্গণে ওয়াটার গান লড়াইয়ে অংশ নিলেন 130 প্রতিযোগী।
1: 26 জুলাই ফুকুশিমা জেলার নিহনমাৎসু শহরের নিহনমাৎসু দুর্গের ধ্বংসাবশেষ প্রাঙ্গণে স্থানীয় চেম্বার অব কমার্স আয়োজিত ওয়াটার গানের লড়াইয়ে অংশ নিয়ে গ্রীষ্মের দাবদাহ থেকে স্বস্তি পেলেন 130 জনেরও বেশি মানুষ।
0: হ্যাঁ, গরমকালের জন্য উপযুক্ত ক্রীড়া। এই ভিডিও ক্লিপটি কিন্তু দারুণ মজার, বিশেষ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছোট ছেলে মেয়েদের উৎসাহ দেখে খুব মজা লাগছিল। একই দিনে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় আরেকটি ভিডিও ক্লিপ, যার শিরোনাম, পশ্চিমাঞ্চলীয় জাপানে এক উৎসবে নৌ শোভাযাত্রা এবং আতশবাজির প্রদর্শনী অনুষ্ঠিত।
1: পশ্চিমাঞ্চলীয় জাপানের ওসাকা তেনমানগু শিন্তো মন্দিরে প্রতি বছর ওসাকা তেনজিন মাৎসুরি উৎসবটি আয়োজিত হয়। 2 দিনব্যাপী এই উৎসবের ইতিহাস 1000 বছরেরও বেশি পুরনো। 25 জুলাই সন্ধ্যায় হাজার হাজার আতশবাজের আনুষ্ঠানিক প্রদর্শনী দেখার জন্য বহু মানুষ সেখানে সমবেত হয়েছিলেন।
0: সারাদিন ব্যাপী দারুণ প্রাণবন্ত একটি উৎসব, যা রাতের আকাশে মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনীর মধ্য দিয়ে চমৎকার একটি পরিণতি লাভ করে। দারুণ উপভোগ্য ক্লিপ। বন্ধুরা, এই ভিডিও ক্লিপগুলো অবশ্যই দেখুন, আমাদের ওয়েবসাইটে আছে।

0: শেষ দিন, পরলোকগত পূর্বপুরুষের আত্মাকে পুনরায় মর্তে আমন্ত্রণ জানিয়ে তাঁদের শ্রদ্ধা নিবেদনের অন্তর্নিহিত চেতনাধারী এই উৎসব দেশের অধিকাংশ অঞ্চলে আগস্টের ১৩ থেকে ১৬ তারিখ পর্যন্ত পালিত হলেও কিছু অঞ্চলে ওবনের সময়টা আলাদা। ওবনের সময় ছুটি নিয়ে পারিবারিক পুনর্মিলনের জন্য দেশের বাড়িতে যাওয়ার রেওয়াজ আছে জাপানে। আমাদের অনেক সহকর্মীকেও দেখছি তারা ছুটি নিয়ে দেশের বাড়িতে যাচ্ছেন এবং সেখান থেকে উপাদেয় সব খাবার দাবার নিয়ে আসছেন, যা আমরা ভীষণ উপভোগ করছি, তাই না আসান ভাই?
1: হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছেন। বিশেষ করে যখন সবাই ফিরে আসে তখন প্রত্যেকের হাতে থাকে সুন্দর একটা করে প্যাকেট।
0: সেটাই সেটাই, আমরা ভীষণ উপভোগ করছি সেসব আঞ্চলিক খাবার দাবার, বিশেষ বিশেষ খাবার দাবার। তো এই উপলক্ষে, ওবন উপলক্ষে নানান জায়গায় মেলা বসে এবং আয়োজন করা হয় নানান রকম অনুষ্ঠানের। বন্ধুরা, কথায় কথায় আসর গুটিয়ে আনার সময় হলো, এবারে বিদায় নেওয়ার পালা। আজকের আসরটি কেমন লাগলো জানাবেন আশা করি। কথামালা নিয়ে আবার আমরা ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: সায়োনারা।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 18ই আগস্ট মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। টোকিওর পূর্বে অবস্থিত চিবা জেলার কর্মকর্তারা জানিয়েছেন, রেকর্ড পরিমাণ ভারী বর্ষণের পর আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর ফলে মোট মৃতের সংখ্যা 10 জনে দাঁড়িয়েছে। চিবা শহর কর্তৃপক্ষ জানিয়েছে, পানিতে নিমজ্জিত হওয়ার পর প্রায় 2500টি যানবাহন পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল এবং সেগুলো সরিয়ে নেয়ার কাজ বর্তমানে চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলাটিতে ভারী বৃষ্টির মেঘের বলয় তৈরি হতে শুরু করে, যা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত নিয়ে আসে। মাত্র অর্ধেক দিনেই চিবা শহরে আগস্ট মাসের গড় বৃষ্টিপাতের প্রায় 3 গুণ বৃষ্টিপাত হয়েছে। নতুন যে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তিনি ছিলেন 30-এর কোঠায় বয়স এক পুরুষ। কর্মকর্তারা জানিয়েছেন, চিবা শহরে বিদ্যুৎ বিভ্রাটের সময় নিজের বাড়িতে জেনারেটর ব্যবহার করার পর কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। জেলার কর্মকর্তারা জানিয়েছেন, 2টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, 11টি বাড়ি মারাত্মকভাবে এবং 29টি স্থাপনা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় প্রায় 1500টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন যে রবিবার দুপুর 1:30 পর্যন্ত স্থানীয় পৌরসভা কর্তৃক নির্ধারিত আশ্রয়কেন্দ্রগুলোতে 101 জন বাসিন্দা অবস্থান করছিলেন। কোরীয় উপদ্বীপে যে কোনো জরুরি পরিস্থিতির প্রস্তুতি হিসেবে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের নিয়মিত যৌথ সামরিক মহড়া শুরু করেছে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত উলচি ফ্রিডম শিল্ড নামের মহড়াটি 27 আগস্ট পর্যন্ত চলবে। রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা পাঠানোর বিষয়টি মাথায় রেখে এই মহড়ায় সম্ভাব্য ড্রোন হামলা ও সাইবার আক্রমণের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, চলতি বছরের মাঠ পর্যায়ের সামরিক মহড়াগুলো গত বছরের তুলনায় ছোট পরিসরে অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে এবং সক্ষমতা উন্নত করতে তারা বছর জুড়েই সুসামঞ্জস্যপূর্ণভাবে এসব অনুশীলনের আয়োজন করে থাকে। তবে উত্তর কোরিয়ার সাথে আলোচনায় আগ্রহী প্রেসিডেন্ট ই জে মিয়ং এর প্রশাসন গত বছর জুন মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে সামরিক বাহিনী বিভিন্ন স্থানে মহড়াগুলো পরিচালনা করছে। শুক্রবার যৌথ এই সামরিক মহড়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, পিয়ংইয়ং তার আত্মরক্ষার অধিকার প্রয়োগের মাধ্যমে যে কোনো হুমকি বা চ্যালেঞ্জ প্রত্যাখ্যানের অবস্থান আরও স্পষ্ট করে প্রকাশ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার জানিয়েছেন, তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে পরিকল্পিত যৌথ সামরিক মহড়ার পরিধি কমানোর জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে

ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়ার বিষয়ে অনেক আগে যুক্তরাষ্ট্র যে সম্মত হয়েছিল সে বিষয়টি তিনি মোটেও সন্তুষ্ট নন। ট্রাম্প আরও বলেন, এই মহড়াগুলো শুধু যে ব্যয়বহুল তাই নয়, এর বেশিরভাগ খরচই বহন করতে হয় যথারীতি যুক্তরাষ্ট্রকেই। এর পাশাপাশি এগুলো উত্তর কোরিয়ার প্রতি অত্যন্ত অনুপযুক্ত ও শত্রুতামূলক বার্তা পাঠায়। তিনি আরও মন্তব্য করেন যে তিনি প্রেসিডেন্ট থাকাকালীন উত্তর কোরিয়া কোনো রকম হুমকি তৈরি করেনি এবং সবসময় সম্মান প্রদর্শন করে এসেছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী নির্ধারিত 60 দিনের আলোচনা পর্ব শেষ হওয়ার পরেও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দূরত্ব বজায় রয়েছে। দুটি দেশ জুন মাসে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, এই সময়কাল 18 জুন শুরু হয়, যার অর্থ আলোচনার সময়সীমা রবিবার শেষ হয়েছে। আলোচনার বিষয়গুলোর মধ্যে মার্কিন সামুদ্রিক অবরোধের অবসান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় শুরু, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার অন্তর্ভুক্ত ছিল। আলোচনা চলাকালীন দুই দেশ পাল্টাপাল্টি হামলা অব্যাহত রাখে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দুই পক্ষের মধ্যে এমন কোনো যুদ্ধবিরতি চুক্তি কখনোই হয়নি যার মেয়াদ বৃদ্ধির প্রয়োজন হবে। হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য তেহরান 6টি শর্ত রেখেছে, যার মধ্যে রয়েছে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামরিক অভিযানের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং মার্কিন সামুদ্রিক অবরোধ তুলে নেওয়া। যুক্তরাষ্ট্র 7 জুলাই ঘোষণা করে যে তারা ইরানে তেল বিক্রির অনুমতি দেওয়া একটি লাইসেন্স প্রত্যাহার করেছে এবং 14 জুলাই সামুদ্রিক অবরোধ পুনরায় চালু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 8 জুলাই সাংবাদিকদের বলেন যে তিনি মনে করেন যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে শনিবারের ভূমিকম্পে 53 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ফ্লোরেন্স দ্বীপের কাছে হওয়া 7.7 মাত্রার এই ভূমিকম্পে 200টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা রবিবার মৃতের সংখ্যা ঘোষণা করেছেন। কর্তৃপক্ষ ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী এলাকাগুলোতে উদ্ধার অভিযান জোরদার করছে। রাস্তাঘাট যেখানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় 5,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খাদ্য, জল, কম্বল ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইন্দোনেশিয়ার সরকার জানিয়েছে যে তারা শনিবার রাতের মধ্যে একাধিক এলাকায় 27 টন ত্রাণ সামগ্রী পরিবহনের জন্য বিমান পাঠিয়েছে। ওই অঞ্চলে 3,500 জনেরও বেশি সামরিক কর্মী এবং পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে বলে সরকার আরও জানায়। একটি জনপ্রিয় জাপানি সাপ্তাহিক মাঙ্গা পত্রিকার প্রচার সংখ্যা প্রথমবারের মতো 10 লাখের নিচে নেমে এসেছে। সুয়েইশা প্রকাশিত উইকলি শোনেন জাম্প নামক পত্রিকার প্রচার সংখ্যা একসময় 65 লক্ষ কপি ছিল। জাপান ম্যাগাজিন পাবলিশার্স অ্যাসোসিয়েশন প্রকাশিত তথ্য থেকে দেখা যায়, জুন মাস পর্যন্ত 3 মাস সময়ে পত্রিকাটির প্রতি সংখ্যার গড় মুদ্রণ সংখ্যা ছিল 9,85,000 কপি। দেশীয় ম্যাগাজিনগুলোর মধ্যে এই সংখ্যাটি তখনও সর্বোচ্চ ছিল, কিন্তু 2008 সালে সমিতি তথ্য সংগ্রহ শুরু করার পর এই প্রথমবারের মতো উইকলি শোনেন জাম্পের পাঠক সংখ্যা 10 লাখের নিচে নেমে আসে। এর অর্থ হল জাপানে এখন আর এমন কোনো মুদ্রিত পত্রিকা নেই যার প্রচার সংখ্যা 10 লাখের বেশি। 1968 সালে প্রথম প্রকাশের পর থেকে একের পর এক জনপ্রিয় মাঙ্গা সিরিজের কারণে উইকলি শোনেন জাম্পের চাহিদা ক্রমাগত বেড়েই চলেছিল। 1994 সালে ম্যাগাজিনটি বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যা ছিল 65,30,000 কপি। তবে অন্যান্য পত্রিকার মতোই সাম্প্রতিক বছরগুলোতে এর মুদ্রণ সংখ্যা কমে গেছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কোনিচুয়া শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি সবাইকে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। জাপানি ভাষা শেখার অভিযাত্রায় আমিও আপনাদের সহযাত্রী।
0: আজ 25তম পাঠে আমরা শিখব কিভাবে জাপানিতে শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করতে হবে।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপন করা আমাদের জাপানি পাঠে মূল চরিত্র তাম ভিয়েতনাম থেকে জাপানে পড়তে এসেছে। হারুসান হাউস নামের যে বাড়িতে এসে থাকে সেখানে লিভিং রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে আজ কিছুটা বিমর্ষ দেখাচ্ছে।
0: তবে সবার আগে চলুন শুনি 25তম পাঠের কথোপকথন।
2: どうしたんですか？
3: 喉が痛いんです。
2: おやおや、そんな時には生姜蜂蜜湯がいいですよ。
3: カイトが今作っています。
4: タムさん、できたよ。はい、どうぞ。
3: お大事に。
0: এবার প্রতিটি লাইন বোঝার চেষ্টা করা যাক।
1: হারুসান নামক রোবট বাড়িওয়ালির দেহে এমন সেন্সর লাগানো আছে যা অন্যদের সমস্যা শনাক্ত করতে পারে। এক পর্যায়ে তার গাল নীলচে ফ্যাকাশে হয়ে গেল।
0: তামসান, আপনার চেহারা বিবর্ণ দেখাচ্ছে যে। কি হয়েছে বলুন তো?
1: তাম কাশি দিচ্ছে আর বলছে,
0: আমার গলা ব্যথা হচ্ছে।
1: হারুসান সমবেদনা প্রকাশ করলেন।
2: ওয়া ওয়া,
0: আহারে আমার বাছা।
1: এবার হারুসান পরামর্শ দিলেন,
2: সন্না তোকি নিওয়া শোগা হাচিমিৎসু ইউগা ই দেসু ইয়ো।
0: এরকম সমস্যায় আদা আর মধুর গরম পানীয় খেলে উপকার পাওয়া যায়।
1: মিয়া তখন বলল,
3: কাইতো গা ইমা তসুকুত্তে ইমাসু।
0: কাইতো এখন আপনার জন্য সেই জিনিসটি বানাচ্ছে।
1: ঠিক তখনই কাইতো এসে আদা আর মধু দিয়ে বানানো গরম পানীয় তামকে দিল।
4: তামসান, দেখতে ও।
0: তামসান তৈরি হয়ে গেছে।
4: হাই দোজো।
0: এই যে নিন।
1: মিয়া তামকে বলল,
3: ও দাইজিনি,
0: কামনা করি দ্রুত সেরে উঠুন। আদা মধুর গরম পানীয় কিভাবে বানাতে হয় তা আপনাদেরও জানিয়ে দেই। এর জন্য আদা কুচি করে তার সঙ্গে মধু মিশিয়ে নিন। তখন এর উপরে গরম জল ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে হট জিঞ্জার হানি টি। কাশি আর গলা ব্যথায় খুব কাজে দেয়।
1: বেচারা তাম, আমরাও চাই সে দ্রুত সেরে উঠুক।
0: আজকের মূল বাক্য হল, আমার গলা ব্যথা করছে। কখনো অসুস্থ হয়ে পড়লে এই বাক্য রীতি অনুযায়ী আপনি জাপানিতে বিষয়টি জানাতে পারবেন। প্রথমে এই বাক্যে শব্দবিন্যাস দেখে নেওয়া যাক।
5: নোদো
0: হচ্ছে গলা, এর পরে থাকা পার্টিকেল গা এখানে সেই সুনির্দিষ্ট অঙ্গকে নির্দেশ করছে যেখানে আপনি ব্যথা অনুভব করছেন। আর এরপরে
5: ইতাইনদেস
0: মানে হল ব্যথা করে। আজকের আলোচ্য পয়েন্ট
5: ইতাইনদেস
0: কথাটির মধ্যেই আছে, আর তা হল
5: দেস।
0: সুস্থ বোধ না করলে তা কারো কাছে বলতে গিয়ে
5: দেস
0: কথাটি বাক্যের শেষে জুড়ে দেওয়া হয়। লক্ষ্য করুন,
5: ইতাইনদেস
0: কথাটির মধ্যে আছে ই বিশেষণ
5: ইতাই,
0: যা ব্যথা অনুভবের পরিস্থিতি বোঝায়, আর তারপরে আছে
5: দেস।
0: আজকের স্কিটে তাম এই কথাটি দিয়ে হারুসানের কাছে তার অসুস্থতার কথা জানিয়েছে।
1: এবারে শুনে শুনে বলুন।
5: ইতাইনদেস, নোদো গা ইতাইনদেস, নোদো গা ইতাইনদেস।
0: অন্যান্য স্বাস্থ্য সমস্যা নিয়ে এবারে একটি সংলাপ শুনি।
6: দোস্তান দেস কা?
7: আতামা গা ইতাইন দেস, নেৎসু গা আরুন দেস।
0: সংলাপের অর্থটি বোঝার চেষ্টা করা যাক।
6: দোস্তান দেস কা?
1: কি হয়েছে?
0: কারো অবস্থা জানতে এই প্রশ্নটি করা হয়। পুরো কথাটি মুখস্থ রাখার চেষ্টা করুন।
7: 頭が痛いんです。
1: আমার মাথা ব্যথা করছে।
5: আতামা
0: মানে হলো মাথা।
5: আতামা গা ইতাই
0: মানে আমার মাথা ব্যথা করছে।
7: নেৎসু গা আরুন দেসু
1: আমার গায়ে জ্বর আছে।
5: নেৎসু
0: মানে হলো জ্বর এবং
5: আরু
0: ক্রিয়াটির অর্থ আছে।
5: নেৎসু গা আরু
0: মানে জ্বর আছে। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন কেবলমাত্র বিশেষণ নয়, বরং ক্রিয়াপদের পরেও বসতে পারে
5: দেস।
1: বন্ধুরা সংলাপ শুনে উত্তরগুলো পরপর বলুন।
5: どうしたんですか？頭が痛いんです。熱があるんです。
0: এবার ধরুন যদি পেটে ব্যথা করে তাহলে জাপানিতে কি বলবেন? পেট কথাটির জাপানি হলো
5: ওনাকা। ওনাকা।
0: আর ব্যথা করে অর্থ
5: ইতাই। ইতাই।
0: ঠিক আছে, তাহলে এবার বলুন
1: ঠিক আছে। সবাই তাহলে নিজেদের সমস্যার কথা জাপানিতে বুঝিয়ে বলা শিখে ফেললেন।
0: আজকের বোনাস বাক্যটি নেওয়া হয়েছে মিয়ার একটি কথা থেকে। তাম যখন অসুস্থ বোধ করছিল তখন সে তামকে এটা বলে। শুনলেন বোনাস বাক্য
5: ওদাইজিনি
0: মানে হলো কামনা করি, দ্রুত সেরে উঠুন। অসুস্থ বা আহত ব্যক্তির আরোগ্য কামনা করে তাকে বিশ্রাম নেওয়ার অনুরোধ জানানো হয় এই কথাটি দিয়ে।
1: এবার শুনে শুনে বলুন
5: ওদাইজিনি।
0: এ পর্যায়ে আরো একবার শুনব আজকের কথোপকথন।
2: タムさん、顔色が悪いですよ。どうしたんですか？
6: 喉が痛いんです。
2: おやおや、そんな時には生姜蜂蜜湯がいいですよ。
3: カイトが今作っています。
4: タムさん、できたよ。はい、どうぞ。
3: お大事に。
2: ハルさんの知恵袋。
1: এবারে হারুসানের পরামর্শের ঝুলি। আজ কথা হবে জাপানে অসুস্থ হয়ে পড়লে করণীয় সম্পর্কে।
0: আচ্ছা হিরোসান, আপনি এদেশে কখনো অসুস্থ হয়ে পড়লে কি করবেন বলুন তো?
1: দিদি, এটা আসলে নির্ভর করবে অসুস্থতার লক্ষণগুলো কতটা গুরুতর তার ওপর। যেমন ছোটখাটো সমস্যা হলে ঘরে রাখা দরকারি ওষুধ দিয়েই কাজ চলবে, বা হয়তো ওষুধের দোকান থেকে কিনে আনব।
0: হ্যাঁ, সমস্যা গুরুতর না হলে সচরাচর কিছু ওষুধ সহজেই কিনতে পাওয়া যায় ওষুধের দোকান থেকে। আপনি যদি সেখানে গিয়ে বলেন আমার পেটে ব্যথা বা আমার গায়ে জ্বর আছে, তাহলে ফার্মাসিস্ট আপনাকে প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করা যায় এমন সাধারণ ওষুধগুলো দেখাবেন।
1: আর যদি ডাক্তার দেখানোর দরকার হয় তাহলে কি করতে হবে?
0: সেক্ষেত্রে এমন কোনো ক্লিনিক বা হাসপাতালে আপনাকে যেতে হবে যেখানে আপনার সমস্যা অনুযায়ী উপযুক্ত বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। পর্যটন তথ্য কেন্দ্র এবং হোটেল রিসেপশন ডেস্কে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন কাছাকাছি কোথায় চিকিৎসা কেন্দ্র আছে। খুব জরুরি পরিস্থিতি তৈরি হলে টেলিফোনে 119 ডায়াল করে অ্যাম্বুলেন্স ডাকতে হবে।
1: 119, ঠিক আছে, নাম্বারটা মনে রাখব।
0: অবশ্যই মনে রাখুন, কিন্তু আমি আশা করব এই নাম্বারে আপনার কখনো ডায়াল করার দরকার যেন না পড়ে।